ধিন ধাদা তিটা তিটা কাটা না কাট তিটা তিটা ধাগে তিটা কাটা ঘেগে তিটা ধিন ধাগে তিন নাগে তিটা কাটা কাটা কাটা কাট তালান না ধা তাগ ধে ধে করতে ধা করতে ধা করতে ধা করতে ধা ধে ধে করতে ধা করতে ধা করতে ধা করতে ধা করতে তাগ ধে ধে করতে ধা করতে ধা করতে